0: আবেদনৰ শেষ তাৰিখ 26 জুলাই। ৰেলৱে ৰিক্ৰুটমেণ্ট বোৰ্ডে 6,565টা টেকনিচিয়ান পদৰ বাবে আবেদন বিচাৰিছে। টেকনিচিয়ান গ্ৰেড 1 ছিগনেল পদৰ সংখ্যা 323। আৰম্ভণিতে দৰমহাৰ নিৰিখ মাহে 29,200 টকা, লগত অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থী ফিজিক্স, ইলেক্ট্ৰনিক্স, কম্পিউটাৰ ছায়েন্স, ইনফৰ্মেশ্যন টেকন'লজি বা ইনষ্ট্ৰুমেণ্টেশ্যন, ইয়াৰে যিকোনো বিষয় লৈ BSc ডিগ্ৰী থকা হ'ব লাগিব, নাইবা ইয়াৰ যিকোনো শাখাত BE অথবা ইঞ্জিনিয়াৰিং ডিপ্ল'মা থকা হ'ব লাগিব। প্ৰাৰ্থীৰ বয়স 18 বছৰৰ পৰা 33 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। টেকনিচিয়ান গ্ৰেড 3 পদৰ সংখ্যা 6,238। আৰম্ভণিতে দৰমহাৰ নিৰিখ মাহে 19,900 টকা, লগত অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থীৰ বয়স 18 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। প্ৰাৰ্থী উচ্চ মাধ্যমিক পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱা আৰু ITIৰ চাৰ্টিফিকেট থকা হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট indianrailways.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 29 জুলাই। নিয়োগ বাতৰি ইমানেই।
1: মন কি বাত হ্যা জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী অর দূরদর্শন কে সভি চ্যানেলো অর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী অর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী অর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।

0: নমঃ শান্তনু শুনবে ত্রিজন্মজং চ যত পাপং তত সর্বহরমি প্রভো ব্রহ্মপুত্র মহাভাগ শান্তনু কুলনন্দন অমোঘা গর্ভসম্ভূত পাপং লোহিতমে হর।
1: বিবরণী কণ্ঠেরে এয়া হেমন্ত দত্ত।
2: ব্রহ্মপুত্র কিংবদন্তী রূপকথার বুকুর পরা অসমর সমগ্র ইতিহাসের মাজেদি ভবিষ্যতলে প্রবাহিত ব্রহ্মপুত্র অসমর ইমূরর পরা সিমূরলে স্বচ্ছন্দ রাজকীয় ভঙ্গিমারে বই যাওয়া বরনুয়ী অসমর ব্যক্তিত্ব চরিত্র জীবন নিসর্গ শোভাক অহরহ সমৃদ্ধ করে বই থাকা শ্রীলুইট অসমর চেতনার মাজলৈ সাহিত্য সংস্কৃতি সুরচন্দর মাজলৈ ঘনে ঘনে পার ভাঙি সোমায় অহা বরলুইট। পুয়ার বেলির প্রথম স্পর্শতে সার পায় রংদৈ ঘাটে অনতি দূরত দীঘলিয়া যাত্রার বাবে ব্রহ্মপুত্রর কোলাহল মুখর প্রস্তুতি পাহাড়র সোপানেরে হেজার হেজার ফুট তললৈ নামিছে দিহং ফেনিল উচ্ছ্বাসের কাক চাপি আহিছে লোহিতর ধারা খরশ্রুতা দিবংর বুকুতো বলিয়া ঢৌ এই ত্রিবেণী সংগমেই ব্রহ্মপুত্র হয়ে যাত্রার পাতনি মেলে পুয়ার বেলির বাতেরে

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: ভূপেনজির স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগত প্রথিতযশা সংগীত পরিচালক ভূপেন উজিরদেবর চিরসেউজ গীতর কর্মশালা অহা 22, 23 আর 24 জুলাইত গুয়াহাটির অম্বিকাগিরি নগর সেউজ সংঘত আবেলি 3 বজার সন্ধ্যা 6 বজালে অনুষ্ঠিত হব। সমল ব্যক্তি সকল হল বিশিষ্ট কণ্ঠশিল্পী মনীষা হাজরিকা, শান্তা উজির আর মালবিকা বরা, সংগীত পরিচালক মানস হাজরিকা, গীতিকার শব্দযন্ত্রী সংগীত পরিচালক ইপসন লাল বড়ুয়া আর সংগীত পরিচালক দীপ রাজবংশী। অংশগ্রহণের মাচুল 500 টাকা। যোগাযোগের বাবে নম্বর 9101085876 আর 9864013036। নম্বর দুটি পুনের কইস, 9101085876 আর 9864013036। শ্রোতাসকলে গীতিমালিকা শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপর। এবার হরগোবিন্দ ডেকা, গীতর কথা হেমন্ত দত্তর, প্রযোজনা দীনবন্ধু চহরিয়ার।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেকে বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত এবার শুনাব প্রেম গ্রন্থ ছবির গীত গীতি গাইছে বিনোদ রাথর আর অলকা ইয়াগনিকে। গীতিকার আনন্দ বক্সি, সংগীত লক্ষ্মীকান্ত পিয়ারেলালৰ।

0: বার্ধক্যর দ্বার প্রান্তরত, যায় দিন মরণর ক্ষণ গণি গণি, জিয়া জুই জালি অন্তরত, কান্দনর রও তুলি উপজিল সেই দিনা জগতর হাঁহির মাজত, কুমলিয়া হাত ভরি এসারি এসারি পাইছিল কিনো সুখ কিহর ভাবত। লাহে লাহে বল পালো, বুদ্ধি পালো, পালো মোর ভাষা, ধন পালো, জন পালো, পালো শত আশা, যৌবনের দীপ্তস্ব যায় আগবাড়ি, ধুলি বালি খোঁজ তুরায়, জয়র তিলক পিঁধু কপালত মোর, শত্রু করি পরাজয়, সাউদর নাওখনি ঘরলৈ উভতিছে, সম্মুখত বগা পাল তরি, জীবন সন্ধিয়া গায় ভাটিয়ার গীত, দিয়া নিয়া বেচা কিনা করি, কেতিয়ানো পাব পার সংসার সাগর, শেষ হব যাত্রা জীবনের, অস্ত যাব রঙারূপী জ্বলতি মাজত, অন্ত হব নাট সংগ্রামর।
1: জীবনের সুর, শিল্পী কমল নারায়ণ চৌধুরীর জীবন আর কৃতি বিষয়ক সংগীতালেখ্যখনি শুনিলে। রচনা আছিল রত্ন উজার, গীতাংশ রূপায়ণ করিলে পুলক বেনার্জী, দিলীপ দাস, মনোরঞ্জন গগৈ, ডক্টর অনিমা চৌধুরী, রুমা চৌধুরী আর তুতুমণি দত্তই। কবিতার আবৃত্তি তপন দাস, সূত্র ধরিলে মেলোডি পাটগিরি আর অবনী বরাই। আলেখ্যখনির সংগীত পরিচালনা রমেন চৌধুরীর। প্রবাল কুমার শর্মার সহযোগত আলেখ্যখনি প্রযোজনা করিলে নয়ন প্রসাদে।
2: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
3: বুদ্ধিমান সিদ্ধান্ত লওয়ার সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
2: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যার ফলত আপোনাৰ আর্থিক পরিকল্পনা হব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বর 1800-420-2233 নম্বৰত।
4: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্টছ, FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টছ, লগতে নিউজ অন AIR মোবাইল এপত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। একক হিন্দী ছবিৰ গীতৰ অনুষ্ঠানত শ্ৰোতাসকলক শুনাবলৈ লৈছোঁ ওম শান্তি ওম ছবিৰ কেইটিমান গীত। গীতকেইটিৰ কথা ক্ৰমে বিশাল আৰু জাভেদ আখতাৰৰ, সংগীত বিশাল শেখৰৰ। প্ৰথমে এয়া কে কে।

ওম শান্তি ওম ছবিত সেয়া আছিল শান, উদিত নারায়ণ, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান আর রাহুল সাকসেনা। অনুষ্ঠানের শেষত শুনক শ্রেয়া ঘোষাল আর অভিজিতর দ্বৈতকণ্ঠের এটি গীত।

0: ভারতীয় সিনেমার ইতিহাসত নতুন ধারার প্রবর্তন করা যখন চিত্রনির্মাতা সেই সকলের অন্যতম মৃণাল সেনের এটি সাক্ষাৎকার ডক্টর ভূপেন হাজরিকায় আকাশবাণীর হয়ে গ্রহণ করেছিল। সেয়াছিল 1975 সনের 11 এপ্রিল। ইংরেজি ভাষাত হওয়া এই কথোপকথনে ভারতীয় সিনেমার ক্ষেত্রের বহুতো নতুন দিক উন্মোচিত করেছিল। সেই সাক্ষাৎকার আজির খণ্ডত আপনাদের বলে আগবাইছো।
1: মৃণাল, ইউ হ্যাভ বিন মেকিং ফিল্মস, ইউ হ্যাভ বিন মেকিং এক্সপেরিমেন্টাল ফিল্মস অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্মস হুইচ হ্যাভ বিকাম নোন নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অ্যাব্রড। আই উড লাইক টু আস্ক ইউ whether Eastern India has been projected by film medium. If it is so, to what extent and to what consequence?
2: Well, Bhupen, to be very frank with you, the Eastern Indian scenes, the social, political, economic, with all the natural resources, the human resources we have, and others too,
1: right,
2: with all these things, East Indian scenes have not been projected as much as it should have been.
1: But Bengal has been
2: well in a way it has been to a certain extent, but then I must tell you, as one who lives in Bengal, we in Bengal have been overrated. 90 to 95% of films made in Bengal are as bad, as sentimental, as primitive, as unfilmic as the films made in other regions of the country. But then true, Bengal has been represented to a certain extent, and so far as my information goes, two films, Pratidhwani and Puberum, two Assamese films, have been shown in the festivals abroad. But that to my mind isn't enough.
1: Surely. You have made a film in Orissa also?
2: Yes.
1: In Oriya language?
2: Yes.
1: Martyro Manisha?
2: Yes.
1: What do you think about that state?
2: Well, at the initial stage, I had a fear. I thought that it would be very difficult to walk into a region which doesn't

অত্যাধুনিক তথ্য প্ৰযুক্তি সঁজুলি ECI নেট নামৰ মোবাইল এপ্লিকেচনটো প্ৰস্তুত কৰি উলিয়াইছে আৰু 11 কোটিৰ অধিক ভোটাৰে ইয়াত ব্যৱহাৰ কৰিছে বুলি প্ৰকাশ কৰে। আকাশবাণী গুৱাহাটীৰ বাতৰি বিভাগৰ দৃষ্টিপাত অনুষ্ঠানত আজি নিশা 8:02 স্কুল বেগৰ বোজা, শিশুৰ সোণালী শৈশৱৰ হেঙাৰ বিষয়াকেটিৰ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হ'ব। অনুষ্ঠানত ভাগ ল'ব শিশুৰোগ বিশেষজ্ঞ, লেখক তথা অসম জাতীয় বিদ্যালয় শিক্ষা সংসদৰ সচিব ডাঃ নারায়ণ শর্মা আর অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রধান সম্পাদক তথা অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘর কার্যকরী সভাপতি রাতুল চন্দ্র গোস্বামী। আমার এটির বাতর ইমানতে শেষ হল, পরবর্তী বাতর বুলেটিন দুপুরে 12:05 শুনবলে পাব।

0: দেখার বয়স নাই। আর কবি রাজীব বড়ুয়াই মামনি রৈশম জ্ঞানপীঠ বঁটা বিজয়ী সাহিত্যিক মামনি রৈশম গোস্বামী জন্মদিনত উপহার দিছিল। আর এইটো মামনি রৈশম গোস্বামীয়ে মই আজি গম পালো যে নিজেও আবৃত্তি করেছিল। ধন্যবাদ তোমাক যে তুমি ইমান ধুনীয়া কবিতা এটা মই চেষ্টা করিম, আহার লগে লগে মোক দিছে, মই চেষ্টা করিম করিব কারণে। কিন্তু বড় ধুনীয়া কবিতাটো, ধুনীয়া দেখার বয়স নাই, ধুনীয়া দেখার বয়স নাই, ধুনীয়া ফল অবতরটুপকে বাহি চোতাল শারি শারি নবোয়ারির যদি খহি পড়ে উরণি, ধুনীয়া দেখি উড়ে রাতির উজাগরে থাকি রক্ষি আছে যদি চুবুরিয়ার রোগী, টোপনি ক্ষতি হলেও ধুনীয়া দেখি বহু দূর বাট কুড়ি বাই ভাগরি পড়া নদীখনে যদি হঠাৎ ফাঁজ লয়হি, ধুনীয়া দেখি রাস্তা পার হবলৈ গৈ আটবাটত রই যাওয়া কিশোরীর হলাজ হাঁহি, ধুনীয়া দেখি মাকর বুকুর পিয়াহ চুহি শিশুটির লাল কাল টোপনি, ধুনীয়া দেখি দোকানীয়ে হিসাব ফুল করে বেশিকই দিয়া ১০০ টাকাখন ঘুরাই দিয়ে যদি আপনার, ধুনীয়া দেখি ঠিকনা ভুল করে অহা চিঠিখনক যদি আপনি সঠিক বাদ দেখুয়াই, ধুনীয়া দেখি ধুনীয়া দেখার তো বয়স নাই। ধুনিয়ার অমরাবতীত কারোবার মুদ্রা দুখু আপনার ভাল লাগি যাব পারে, ধুনিয়ার বাবে আকৌ প্রেমত পড়িব পারে।
1: বড় ধুনীয়া লাগিলে বাইদেউ, ধন্যবাদ জানাইছো মোৰ অনুৰোধটো আপুনি ৰক্ষা কৰাৰ বাবে।
0: তোমালৈ ধন্যবাদ, ইমান ধুনীয়া কবিতা এটা মোক কৰিবলৈ সুযোগ কৰি দিয়া
1: পালে। বাইদেউ আপোনাকো আন্তৰিক কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জানাইছো, সময়খিনি আমাক দিলে, বহু কথা পাতিলো, আকৌ এনেকৈ লগ হ'ম, আকৌ এনেকৈ কথা পাতিম। বাইদেউ ধন্যবাদ জানাইছো। প্ৰিয় শ্ৰোতা, সেয়া আছিল আজিৰ অতিথিগৰাকী। আজিৰ অতিথিগৰাকীৰ সৈতে আমি তেখেতৰ দক্ষতাৰ বিষয়ে আপোনালোকক জনোৱাৰ কিছু কথা বতৰা আমি চেষ্টা কৰিলোঁ। আৰু ইয়াৰ লগে লগে এই বিশেষ অনুষ্ঠানৰ পৰা মই ভাস্কৰ বিদায় লৈছোঁ। নমস্কাৰ।

কার্ডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরটার জিথা বীরটা পড়িয়া বাং নীলি মদন সিং রংফার চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম অভিযান সেকেন্ড ফেস আফান বাং সুরি থ্রক সিকেবরা ফ্লিরা ফারু থ্রকরা থ্রক সিরকেবরা ফ্লি আমলু কচেনেংরি পন আফান লাখ হিনিয়া টাঙ্কা কেরাব কিপি আফান ইংবাই পনটাংলো বাংসং বং বাং সুরি থ্রক সিকেব রা ফ্লি রা ফারুকেথম রা ফো কেব আমলু কাটুম কে জেনেরেল লাপেন্টে বাং ফারুকেথম রা ফ্লি কেব রা ফ্লি কে কাপ্রেক বেনিফিসিয়ারি কেলং আটুম ইন্ডাস্ট্রি কমার্স লাপেন্টে পাবলিক ইন্টারপ্রেনার মিনিস্টার বিমল বোরা পাটুমি ইসি প্রেস মিট আলংসি বাংসলাম পাকলাংল আলাং লিখিনিং যে কে লাহাই বেনিফিসিয়ারি আটুম অ্যাকাউন্ট আলং আফ্রাং সি কিস্তি সুরি থ্রক সিকেব রা ফো আটঙ্কা থাপন টাংলো লাপেন্টে আহিন সুরিং কয়রা ফো আটঙ্কা পিপে আফ্রাং বেনিফিসিয়ারি আফান আমেনা মেনা কনস্টিটুয়েন্সি আলং কেথম ট্রেনিং ক্যাম্প দিয়াইকা আলং নিথম ট্রেনিং ক্যাম্প আলং দুনবেক নাংপো কিটিকি কাংহয় লং হং কেপাংরেং কেফির কেথাক কেলাখা পেনডাংলক কাপড়ে কাপড়ে কাকাম আফান কেপাং রমপন বাংসো ট্রেনিং জাখং নিফাই থং কেবরাইসি আংবং পাচুন পোলা পেন্টে বাংসো আফি পাই পাই চেকলো কেচেঙ হপ্তা হুট আহিন টাঙ্কা বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট আলং টাঙ্কা ট্রান্সফার পো পু আকেহাই মিনিস্টার নিংজিল আলাং লিকিনিং জি কে ফার্স্ট ফেস কেরাব কেলং কাদু কাবে বাং সুরিত ইং কয়রা ফো রা ফারোহিনী রা থ্রক্সি কেবরা থ্রক্সি রিসোয় জাং আংবং বাংসুরি ক্রেহিনীরা ফারুসির কেবরা থ্রক সি কেবরা থ্রক বেনিফিসিয়ারি আটুম ইসি

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিং রেঙেবাং লাগে মিডিয়াম ভেবলং মিটার্স ফারুফলি রাখ্রি সিরা টকবরফো কিলোহার সালং ফারু থ্রক সিরাইং করাসির ক্যাপ লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স

0: adun tu karbiang deng long sarlam thiar chik long po pinia sarlam theke richo don suripen cho theng pu epa mate rong isi pen ke thek bang inwe lam theke man richo rong si kichipu tang det ke adon tinta cho theng pu atheke theng ki pu ahut aling si richo hem hanglam nangkok mate endam lok joy kiamat joka hemta cho theng pu chipi bete lo lasi epak wet acho si che parong rin nangkok lo rong isi pen inut bak thekling amat kaduka veta jikidam rin puapan lasi sarlam the pulo richo don suri pen cho theng pu epak pinia sarlam theke lapani cholo
1: Duma ke e oge pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo bonta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenji pulo tangte duma ason an pen che pahelo nai ji duma ke mong ke cho lapen kahenot pen ing phor elang joy ing huarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনু ইডাকচে লাসি হি থি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মুনিত কাচিংলুম আলং দুমা মং মে দেত নাই জে ওসো কাচোপাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচুছে দেত নাই জি লাপেন মং মে দেত নাই জে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান duma tirwa vedetsi akeme arta ka vedet au somar tuma phan duma pacho lapen pamong long le det nai ji nei ji bek tha ilile duma phan ke chokali bonta duma si e phan e ke cho ilile biri cigarette phan kan sip kali biri cigarette si e phan e kan sip duma chuma phan le ili me ka pe chokali bonta duma si e phan me e ka pe cho
0: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দলমালি আডুন্থু পিনিকে ভুমতিয়ারনি লাসি ইনুৎপেন আসিয়াং ডেং দাম ইগল নাং পিনি ইনুৎপেন আসিয়াং ডেং আলং মানিক টিসু পেন কিলুন আসন আসন আলুন আর্জুই লং টাংটে আফ্রাংসি আলুন আর্জুই সেনা আলুন আলাম থে কে রুই পি আংলং আর্জুই সেনাং আলাং লিপেন কিলুন লবাং সলুন

0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবো লইখি, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মোর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে।
4: আরাধনা অনুষ্ঠানত এইবার শুনবলৈ লৈছো পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠত এই ভজন্তী।

0: ক্রমাৎ অবস্থা বেয়ার ফালে ঢাল খাইছে। অহা আর যার জীবন আর মৃত্যুর দয়াময়া যুঁজ। রণথলীত সেই বিশাল সৈনিক, কাহত পরিয়াল পরিজন,
1: অপেক্ষা আর অপেক্ষা। সেই বিশাল দেহা দুরারোগ্য কর্কট রোগর সৈতে যুঁজি যুঁজি মৃত্যুর ক্ষণ গণি গণি চিঁড়ি উঠে। কিন্তু সেয়া তো চিঁড় নয়, সেয়া
0: জীবনের সঞ্চিত অভিজ্ঞতার সৃষ্টি। বিভিন্ন নাটকের চরিত্রসমূহে মন্দাপনত ভুমুকি মারিছে, উদ্দীপ্ত কণ্ঠেরে যেন কোনোবা মঞ্চত অভিনয় চলিছে। জহানারা জহানারা, মুখ এবার এবার দুর্গর বাহিরলৈ লৈ যাব নোৱাৰনে জহানারা? মাত্র এবার এবার জহানারা, এবার এই রুগিয়া জীর্ণ দেহারে শুভ্র কেশেরে যদি মোর প্রজাবৃন্দর সম্মুখত এবার থিয় দিব পারু জাহানারা, সিহতর মিলিত যধ্বনিত হত ঔরঙ্গজেবর শির মাটির ধুলিত মিহলি হয়ে যাব জাহানারা, মাটির ধুলিত মিহলি।

সেয়া আছিল বীরেন্দ্রনাথ দত্ত, গীতটির কথা আছিল তফজুল আলীর। এবার শুনাবলৈ লৈছোঁ হীরেন ভট্টাচার্যর গীতর কথাৰে, বীরেন্দ্রনাথ দত্তর কণ্ঠত আন এটি অসমীয়া গীত।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় না?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: হিন্দী বোলছবিৰ গীত অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছোঁ হামজলি বোলছবিৰ এটি গীত, শিল্পী আশা ভোছলে আৰু মহম্মদ ৰফি।